আশুক দুঃখ লাঞ্ছনা, আশুক দুঃখ লাঞ্ছনা সহিব নির্যাতন, সহিব নির্যাতন বন্দে মাতরম। আব ইসকা অর্থ সমঝাতে হ্যাঁ। মাটি কে আমরা জেনেছি মা, মাটি মাটি তো সিধি বাত হ্যাঁ মিট্টি। হ্যাঁ মাটি কে আমরা জেনেছি মা, আমরা মানে হমলোক, হমলোক নে মাটি কু মা জেসে সমঝতে হ্যাঁ। হ্যাঁ কোনো ভয় ডর করবো না, ডর মানে ডর, কই চিজ কা ডর নেই হোগা, ভয় নেই হোগা। হ্যাঁ হমলোক নেই করেঙ্গে। আশুক, আশুক মানে আনে দো, ক্যা আনে দো, দুঃখ লাঞ্ছনা নির্যাতন সব মানে অপমান হোগা, অত্যাচার হোগা, দুঃখ হোগা, যো কুছ আনে দো, হমলোক ইসকু সহন করেঙ্গে। সহিব, সহিব মানে সহন করেঙ্গে। হ্যাঁ ঠিক হ্যাঁ দেখো, হ্যাঁ ঠিক সে লিখো, ফির গানা হোগা ইসকো আগে। উসকো বলতে হ্যাঁ সঞ্চারী, জেসে পহলে অস্থায়ী হুই, উসকে বাদ অন্তরা হুয়া, আব ইসকে বাদ সঞ্চারী আই। সঞ্চারী লিখো সাম্য, সাম্য শান্তি সংহতি, সাম্য শান্তি সংহতি ভারতের স্বাধীনতা, ভারতের স্বাধীনতা প্রেম মৈত্রী ভালোবাসা জীবনের সংহিতা। সাম্য, সাম্য মানে সমানতা, এক সমান। শান্তি, শান্তি তো মালুম হয় তুম শান্তি। সংহতি, সংহতি জানে ও ভি মালুম হয় একতা। হ্যাঁ ভারতের স্বাধীনতা, ভারত ভি মালুম হয় স্বাধীনতা ভি মালুম হয় স্বাধীনতা। হ্যাঁ প্রেম মৈত্রী ভালোবাসা, প্রেম ভালোবাসা একই চিজ হয়, প্রেম জানে ভালোবাসা, ভালোবাসা জানে প্রেম, মৈত্রী, মৈত্রী জানে মিত্রতা। হ্যাঁ এ হমলোক কা নিয়ম হয়, জীবন কা নিয়ম হয়, ক্যা নিয়ম হয়, প্রেম মিত্রতা এ শান্তি একতা সমানতা এ সব হমারে জীবন কে নিয়ম হয়। আব লাস্ট, হ্যাঁ আখরি অন্তরা, সঞ্চারী খতম হুই, আব আখরি অন্তরা। বুকের শনিতে মরা নদী, ক্যা লিখা, বুকের শনিতে মরা নদী ঠিক হ্যায়। দুকুল, দুকুল ছাপিয়ে ওঠে যদি, দুকুল ছাপিয়ে ওঠে যদি, বুকের শনিতে মরা নদী দুকুল ছাপিয়ে ওঠে যদি। হ্যাঁ লিখা ইতনা, আব আখরি লাইন। হ্যাঁ মন্ত্র শিখেছি, মন্ত্র শিখেছি চড়ই বেতি, চড়ই বেতি করেছি মৃত্যু পণ, করেছি মৃত্যু পণ। আব ইসকি মানে, ইয়ে মানে সমঝনে কি কোশিশ করো দুসরা অন্তরে কি। বুকের, বুক, বুক জানে ছাতি সিনা, শনিতে, শনি জানে খুন লহু রক্ত, মরা নদী, নদী নদী, মরা জানে শুকি নদী, শুকি নদী, দুকুল ছাপিয়ে ওঠে যদি,